জামুলিংকি দাসা নাচক নে শেরি ডলুকি ল্যারি মিসনাঙ্গিন জুনোদুপ শর অচুনুপ ইজুনুম তংসেঙাশালি তিরিলা টাশিদালেক নংসং জাপুরি সেরমু তুসো দীপারলারং তঙ্গিন ওদুপ শেরি ডলুকি ল্যারিম খুনে গালিয়ারিম জিনকিয়ংমা আং শ্রিং লামা শের তং লক্ষে পদালসং দে ইস্টুডিওরা লেমুয় দি ল্যারিম হেঙ্গে তিউ রেডিও নেপাল গি এফ এম ব্যান্ড তিও গুপচু গো গে সৈচিক তং সুম মেগা হর্সলা সে নংথুপ কি সিসি রেডিও নেপাল গি ফেসবুক পেজ ওয়েবসাইট তং অনলাইন তেমা লাইভ ইয়ং ডাউনলোড কিয়ানে সে নংথুপ কি শেরি ডলুকি ল্যারিমলা শেরি চিসক নংলা জুনে ছাকলেন ফেনচিন পন্দু কুসব তিও তং চিসকলা শেবজু বুলুপ তিও ফেপসুনে আরো কিরুপ দকপি শেরি অচুনুপ তং ইজুনুম তুই টিনে কলদং নঙ্গু পেতং কবিতা তিও সেনং শোক তং শেরবি লুং বাতং সাম্বা তিও সেনং শুই ওয়ান ওয়ে লাসে তারিংকি ল্যারিমলা রেডিও নেপাল কি শেরবিকে কি সাংগিউরতং শেরি ডলুকি ল্যারিমলা লোবঙ্গি ছাকলেন নংনে দকপি শেরি কে এরগেতং সুংক্যপ কি তন্দকলা লেগেন ফেনচিন পন্দুপ দকপি শেরি কে কি লুটিও টি নঙ্গুপ তং লা নঙ্গুপ তং তান্দা হিমালয়ান ট্রাস্টলা জুনে ছাকলেন নঙিন ওতুপ আচু লাকপতিন জিলামা শেরলা আরিং কি ল্যারিমলা ফেপসুন ওয়ে তখংলা দে ল্যারিমলা ফেপসপ নঙ্গমালা খংকিরং লা নঙ্গুপ লুচিক জকুটরি ক্যান ওয়ে লাসে সেনরনাং